পয়সায় তুই সরকার কান্দ তাই সরমিও আমার মিও দো পয়সায় তুই সরকার কান্দ।